0: You are.
1: Dit is het weerbericht op Ujala Radio. Vandaag regelmatig zon, maar vooral landinwaarts ontstaan in de middag wat stapelwolken. En daardoor krijgt de zon het soms lastig. Aan het eind van de middag komt er weer meer ruimte voor de zon. Op de meeste plaatsen blijft het droog. Alleen langs de oostgrens kan vanmiddag misschien een buitje vallen. Het blijft relatief koel met temperaturen van 19 graden in het noorden tot 23 graden in het zuiden. En tot zover het weerbericht op Ujala Radio.
2: ताकते रहते तुझको सांझ सवेरे।
3: अस्सलाम वालेकुम, मैं हूँ राहत फतेह अली खान और ये है उजाला रेडियो। उजाला रेडियो को सुनते रहिए और मधुर मधुर संगीत जो है वो सुनते रहिए उजाला रेडियो पे, और मेरे भी गाने सुनिए, औरों के भी सुरीले गाने सुनिए।

तेरे बिना जिंदगी से कोई शिकवा नहीं हैगा। ये सब गानों जो सुनिए तो मंकरी फिर से फलित हो जाए, फिर से कोनो से प्यार हो जाए। Wel ten jas, mooi zijn kapra pijn kijken. Het is wel een beetje frisjes buiten, maar wel lekker weer 20 graden, 21 graden. Mooi weer voor Nederland.

आर उजाला रेडियो, ये है सुन वालों हर एक काम का। चलिए चेक ऑन से वेबसाइट ujala.net, यू आर उजाला रेडियो। Dit is Ujala Radio, waar prachtige muziek en gezelligheid samenkomen. U heeft geluisterd naar de herhaling van Coffee & Chai van vandaag met Lloyd Mahabir en Anand Chandrika Singh in de gezellige, vertrouwde sfeer van Coffee & Chai. Exclusief op UR Ujala Radio.